0: ওই মারে কই কেতে গো
1: মা কই খায় মাছ কেতে গো
0: না কই পিবে খুব কেতে গো
1: না কই রোকে চাষ